কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত গরলে নেপালকে নম্বর ওয়ান হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হোনিয়া ও সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়রা বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম ও ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিজি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি পো জোড়িন ছ থাও আমার মনে রাগে ডাকে কাউ তাল নো বেতাল মহিদের ফের দুকা পাইলাম ঝুষে আউ এ ফোন নম্বর 0215547787 98425345141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।